0: গন্নওয়াশ ফাহে নিকং হুরে এওরিন দেখে নেমে
1: ফাহে
0: এওরিং আবাসং এদিনী তিমান রসকলাঙ্গে আজাবং হিজিত

0: ස්කූලබේ වරගෙන මවුලුමත් ලිපිච්චද
1: රිපෝට් ශාලා දින මරියම් හම්ර හසන් දීදී
0: ශම්මල ස්කූල්ගේ මහාසේ කොන්කම
1: පොරිහකම සාස
0: ඇසම්ලි හාසත ශම්මල
1: හාස ජවස්තහුගේ හාස
0: ටීචරුන් දෙවා නසේ හැත්තවස් වර හාසද
1: හිංගා ස්කූල් ඉස්ලාම් මුදරිස් සයිද මිස් දක්කා වාහගේ අඩහාන
2: ছুটিয়ক তিকুদিন কুরমতি লায়রু গমি আর মিসমি উলেনি তিকুদিন গে ছুটি গে বেনু হেগোতু গ হিফমা কুরআন কান্তাতকে পুনে দেমবেগে রাগালং হুরি হাগো দেমবেসমানে আডওয়াহালা গে প্রথমটাম গে নতিজা রাগাল বালাফা নতিজা দেংওয়েটাম গে এবরে রাগাল কুরমা কুরআন কান্তাতা কি কোবাকান দেনগন্না মানে এগুতুং এ রাগাল কুরমাটকে কুরে বিদান কামেন এই তিকুদিন ফত্তকা দুরুনুয়ে পিলাওল তা মতোলিয়া কুরমা খাস সমালকান দিনুমা কি ফরম মুহিমু কামে দেং এগে ইতুরা তিকুদিন না কুরে বিদান কামে তিকুদিনগে ছুটিগে বেনু হিউগুতুগা হিপমা এমমে ইসকামে দেম বাণী দীনুগে কান্তাত্তাগান এগুতুম ফারুল ফাসনামাদু ফগুতুগে আদা কুরমাক সামালকামে দি কীর্তি গুরুয়াং কিয়োমাশা এগে ইতুরুং আইলাগে মিহুন্নাং একা কোণাকাকাক এহি তিরবে দি হেদুমা কিবেস বরাম মুহিমু কামে দেং হামা এয়া কিগা ছুটিগে হেদা কুরআনে গুতুগে তাওয়াল্লেন হাদা ফগুতুগে বেনু হিউগুতুগা ইফুং এই মুহিমু কামে কামুগা দেকেন and misenge mihem bunairu gaves ami duwaswara kiwara foriga da duwaswara ekkan ei world cup kuriyadda duwaswara namaves nidhi hama kurmatta ka kommeriya kwes huri ha kudim baane hama avaha nida nida fatis namadu kurma hela fatis namadun duwas feshun ei waram muhimmu kame den ai ki ga screen magutu we haves bodak মাদুকো আইলাগে মেম্বারুন নায়কীগা গিনা বগুতু তাকে হেদকো ফায়দা উরি কান্তাত্তাকুগা এবগুত্তা বেনুম কুরমাকি ওয়ারা ওয়ারাম মুহিমুকামে তিকুদিনা কুরে বিদানে কামেন এই আ হুনারে দাস কল্লুম এই কেক্কুম কামুগা ভিএস ভেস আদি ফেতুম কামুগা ভিএস নুনি রীতকো গুরুয়াং কিয়ুম কামুগা ভিএস ভেস আমারাঙ্গাল ওয়ানে এম মিস মিবুনি কান্তাত্তাকা তিকুদিন সামাল কামে দিগেন চুটটি কুরিয়া গেন্দানে কামা মিস ওয়ারাব্বডাং উম্মিদ গুরা দে মিসতি আনে গ্রেড দিহেগে কুদিননা দেম বেনবা ওয়ারাম মুহিমু মেসেজেন এবে কুরিয়ান হুরি একুদিনগে ফারাম মুহিমু ইমতিহান তাকে কহেম ইমতিহান তাকা তৈয়ারো মং হিবরায়কিগা উরিহা কুদিন বেস মাসেকে কুরমা লিবুন ফুরসতে কামুগা দেকি এগোতা মাসেকে কুরআন কামা মিসমেন উম্মিদ গুরা এই তিকুদিনগে বেলেনিবেরিং তিকুদিনামে দুকুরা উম্মিদুতং হাসিল কুরমা মাসেকে কুরআন লিবুন দুস্তকে গেগোতুগা দেকিগেন মাসেকে কুরআন মানে এগোতা মাসেকে কুরআয়রু দীনুগে কান্তাত্তাক সামাল কান দীনুমা আয়কিগা ফত্তকা দুরুনুয়ে ফরওয়াতিরি কামা আয়কুগা ফিলাওল দাস কুরমা গিনে গিনেইন পাস পেপার তং হেদুমগা বগুত্ত বহালেগেন কুরিয়া গেন্দিউমা উরিহা কুদিন বেস মিস নাসেই হেতেরিবা মিসকে পাহাকে কি তিকুদিনগে কুরিয়ং হুরি ইমতিহানু তাকা পুরা মাসেকে কোং ইমতিহানু তাকুন তিকুদিন রাগল নাতিজায়েন হোদুমা মাসেকে কুরুং আদি মিলিবুনু চুট্টিবে সামা তিকুদিনগে আইলা আয়কিগা রাঙ্গল গোতুগা হেদকুরু
0: মরে মহিম বাহাকতকে দ মিস পাহাগে কললেবে
1: ছুটিগে বেনু রঙল কত গাহিফুন্দো
0: সম্মল কিতে কুরানি ছুটিগা
1: দেন ফ্যামিলি এক বিহাস গিনে বগত হেদু কুরে তো বালানি আলা কি কুরানি ছুটিগা
0: আলা মঙ্গে গে মেগত ছুটি এলিবুনি মারে গিনে মুদাবস দান
1: মজা ওয়ানে দো
0: আ বারে মজা ওয়ানে
1: আলা ইঙ্গে তো মিস স্কুল গ বারে হুনার ভেরি কুদিং উলেকা
0: আ সেন্ট ক্লাহ গোলে না দে বারে রিচ বান্দি কি আকু জবস
1: এম বিয়া তি জহুনি এ বান্দি আডো হালা
3: আলুগানু নামাকি মায়া নামেহা আদ আলুগানু মিয়াদ কিয়া দে মি উলেনি রীতি বাঞ্জে

0: জেফং আহুলের কুরমাত্রকা মাসাকা থাকি করি মোজাফরনা একিয়ে নামাকা মিত্তু কিয়াদি হেদি আদাব এগে পাহুং আড়ুন মমি ফুরসাদ দিনে মোজাফরনা আমিলে নিকুন্না বেনুয়া মোজাফরনা নিকুম এখান দিয়ে আমিলে এদিকে এই এগে আমি ফুরতামা স্টেপ তিন এগোতুং মি দেন আদা মোজাফর নিকুম এখান দানি তিন এগে পাহুং এগোতা নুনিকুমে এহেন নামে আড়ুন মিং কুমফনি রাইট সাইজ কুরমাত্রকা একুলাবার অনিকান্ডুগা কমে কাবাকা বেনুমান কাবা পাহা করে বাদা মোজাফং আমি যে সুমগা অরুণ বালান ওয়াজিফাগে মাজিগা মোজাফু আমল কো পরি গোতা মাসাকাতা খুলাগা মাস খিদমত ওয়াগু ওয়াজন করে পরি গোতা কামে দেন নেবি এ প্রেজেল ফর্মলি বুন নাতিজাকা আদি আক মি কোড অফ কন্ডাক্ট খিলাফ নতা এ আমল কুরুমগা মোজাফু দাকা পা সাবিত কান দেন হামে গতুম মোজাফু গে তাওলি মি ফেমবারা তাজরিবা মি উরিয়া কাম কারণ বানাম গেন্দান কুমফুন্য এমে বেনু তেরি মুহিম মোজাফু গাল মি রাত কো দেম হেটে তো মাসকে কুরম গেন্দান মি গতাং আলুন মি কাং কুরিমা এম মোজাফু নবেস আদি আলুন দু কল্লা মোজাফু নবেস এরাটে গে কমিউনিটি এবেস এক সব নাফা বের কান লিপ গেন্দান কাউনি বারান এ ফেনক ওয়াজিফা কুরফা দু কল্লা মোজাফু মাদবা কুরআন কা মে নেতি গুন বদলগা আলুন মি দানি সরকার লোন স্কিম তেরে লোন লিবেন গোতে হামি জি কেন দিম এ হামে এন দেবে হেটেন গোতে করে গেন দিম টাকা এন তুহনা হাতার মস্তু মসারে আমি লগত দা মজ দেন আলুন মেং এনং গোতে কা আলুন মেং গে ওনি গন তাকা নু পেতি কেন দুকল্লা মজ ফমেস আলুন দুকল্লা এর এ মজ খিদমত কো পরি মদ তাকা বালা তি মস্তু বস নু তা দে মস্তু বস নু তা এ মস্তু মসারে এ মজ কা দেন আলুন মে মিহার ফেন গোতুগা তিমস নত দেমস্ত মুসার গিনা মুজাফর না দেন জেন কাম ফেনন এহে মিম আলগুন মা হামার ইডেন্ট প্যাকেজ গে তেরে এ মুজাফা এ কাশিগে মা এলেভেন্সে মুসার দীফা মি দু কল্লানি ফহন দু কল্লা মুজাফু মে সামিলে মি পুত্তম হুসেন এলে মুজাফু এ মে দু কল্লা এর গে এন আতু হুননান এ নেহ কমেস মাসাকা তাকা দি মাট কা বেনু বা কমেস কা হালা মালি তানাস কা মে দাগনু ইন না নিগে তো নেটু ইন না নে বেগে মি দেন
1: তাদে তেমে সওয়াল কে হাম এমডি গতি জবাব আবার বড় গুলুম হরি সওয়াল মি সওয়াল গ মেতি এফারা হাতর মোগে মুসারে এক মুয়াজ্জফ না ওয়াজিফা এম ওয়াকিম গে ফুরসত দীফাওনি কুমফুনি গে মালি হালত রাঙ্গাল কুরমা কামগা এমডি মিডিয়া গা বিদালে ফাবে একম ওয়ানে ফায়দা কি কো বাতোয়ে
0: বার গিন গই গুতম ফায়দা ওয়ানে গে তো এই কুমফুনি কি বার উফেদুন তরি মাসকে কোরাতানে বার জিম্মাদার গত করাইত না খিদমত দিনমা মাসুলিয়ত কে হওয়ালে ফই কুমফুঞ্জ আলোন মিদেনি হামারাইতুন ফোর কদ্দেবার আসাসি খিদমত থেকে মি খিদমত দিনমার টাকা মিথিবে মোজাফর নাকি হামারাইতুঙ্গে এ কমিউনিটি তেরেং হাম এতানুগা এরাসুগা নিদাফা হেলাগে ডিউটি এং আস ডিউটি আদাকফ এমরি গোসুস হাম এরাসুগা মুজতমতরে উলে বাই এম বিমা এব্বায়কু আস মিসারাকা আলুন মেন না হামা ইঞ্জিনিয়ার গে ডিউটি কোপ্পা নোতে কাস্টমার সার্ভিস দায়রা মাসেকে কোপ্পা নোতে এতানুগা সিকিউরিটি গে নোতে এতানুগা ইদারি মাসাকাত উলেফা মাসেকে কোপ্পা দায়রু আনেব্বায়কু মাসাকাতে নেতি কার্ড জাহালাফ কমেস কোতাকং হল ওয়াশিগা নোতে হেন কামেগে উলেফা দানি এম মিগা এফায়দা কি জিম্মাদার গতুগা মাসেকে কোরা মাসেকে তেরিয়া হালাল গতুগা মাসেকে কোপ্পা হাম জিম্মাদার গতুগা এ নে মুসার লিবি দিলুন মুজতম তিরেকে কোদি গেন দেব কা শোর করু দেবন গতি কি আরুন মি দু কল্লা মুয়াজ্জাফ ফেস রাশা ফায়দা হরি কমেস মাসাকাতে কোগে রাশা নাফা বেরি কাই তোর করু তিমন গতি কি আরুন মেন না বেনু বা রাইট সাইজ মুয়াজ্জাফ আদাদ মাদ করে বনি মা কুমফুনি গা ওয়াজিফা দা করা হরি হা মুয়াজ্জাফ গে মেদু গেস হামা হামা কামা ইনসা পেরি কামা কি গা এ মুয়াজ্জাফ না মাসাকে করে না মা হলে গাউন গায়ম কো দেবেন মিকান গায়ম কো দেওনি মা হরি হা মুয়াজ্জাফ গে সুফা বেরি কা ইতুর বেগান দান মিহার বাগতি কি কমেস সাওবাকা হেদি কমেস গাহে গে হিয়ালুং আন্না মুয়াজ্জাফ কু মি আন্নানি এ নে কাশি গান মা ওয়ার গে ওয়াজিফা এ কা হামে জি গে সার কা স্টেশন ম্যানেজার এ গো তু গা রাশে গে খিদমত করে আন্না মুয়াজ্জাফ নু তা ব্রাঞ্চ গে হেড গে গো তু গা মি আইয়ার করে মুয়াজ্জাফ এনগে অফিস দায়রাগে তাজরিবা তাং কড় কুড় কো হুন্না কাম বাই পারে বা ফাহা করবে মি অফি হে নো তরা ইতুন না খিদমে দে মুয়াসাসা সা হিঙ্গুম গে গাবিল কা নেতিয়েস এ মাগাম তাক বাই পার আইয়ন করবে তাং আদে এ মি মি রাজিতুন না দেবে খিদমতে মি খিদমে পর কো দিন ওয়াট কা ইদারি গতুম কোরা ওয়ার ফান্নি মাসাক্কাত তাকিন হুরে মি মাসাক্কাত তা হিঙ্গানি রাঙ্গাল তো নোন তো এ পেমর গ মাগাম কা হাম জে বে পড় কা সরাঙ্গাল ইং বিলান নো জেন এ মাউলুমাত নেকম গ ওয়ান্যা এদেন মারা দেরোর কাম কা বাণী এতানুক দেন হুরিয়া কাম দাণী গোসকো মিসার কাউন বাইর রারুক পাহা কোর ফির কান তত্তা আম আলগুন মে কুমফনিগা ইদারি অনিগন তেরে গা রাঙ্গাল মাগাম তাকা আম এ নামে কিয়া মাগাম কা হাম জিসাহ না মুয়াজ্জিফ এ রাশে গ হুননা ইসফারাতুং বেনু বিম এবে বিদাড়ে তি টেকনিশিয়ান এনু না মাসাকাত মি হেকে এ মি মে মিহার মাসাকে কোরা আঙ্গা বহ মি বুনানি এক মিতানুগে নিজাম এ নিজাম কা মাসাকাত এনু করে এ মি কাহালা মাউলুমাত নুহুন্না ফারাত তাকুন কমেস নুফুজেগা এ মাসাকাতা হাওয়ালবে তিব্বাতি দিমাওয়া গান্তা এক এক বদলগা এ মাসাকাতা কা একাশি গেম্বা ইলমা তাজরিবা ইয়া হুনার হুন্না মুয়াজ্জাফুন এমাগা আমতা তিব্বা কাম গওয়ান্না একাহাল কামে নুকরাবান হামা

আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাস কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়্যা আঙ্গওয়া ফাওয়ানি আলকান তহুকা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরতকে এগারোন আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশেব তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তেরকামায়কুগা আলকান কুরমাশেব হামা এ সূরত কে সাদবন আয়াত গা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহু দীনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাং কি বায়ং আহরেং গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশিব আদি জুমার সূরত গা মাইং আল্লাহ ওয়াহি করে ওয়াফাবে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহু দীন আলা লিল্লাহি দীনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইং আল্লাহ গে কিবা দীন খালাস করাবা একলাং গে কিবা আলকান করাবা শেব ইনসানা গে বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকাত তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গা হেদমং আঙ্গাওয়া আল বাইনা সূরত গে ফাসফন আয়াত গা ওয়াহি করাবা ফাবে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহু দীন হুনাফা মানে কি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহ গে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ গে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবা মে হুন আমর নুয়েব কিয়ামত দুহুং আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমাং আঙ্গাওয়া সূরাতুল কাহফ গে সতে কদিহবন আয়াত গা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا معني كي تيباميهم كره كومي ميها كنما بس الله بدل كرمن اميد كرني نما هيو عمل كرمتي دميهن نوش كمف ادي الله غلكن كرمغا اين افس فراتكا شريك نكرا هوش كمف

0: মুন্না কবা কি হে নাকে দেড়াহিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না রাঙ্গা কালো মেং দেড়াহিয়া
0: আফনাস দেড়াহিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তিহে বরকো হেন্না হিং কামেন নে আফন তিকং কোলান্না
1: তিকুদুং হাউদা হাই রাঙ্গালায়ে তিহেং মুন্না একহি আহ হালবলা ফে মুন্না সকাং কাং কোদেন না হেদি মুন্না আবার হা উপাওয়ে

0: নিউলেমুং ওকে মন্দা সফা তাকে
1: দুনিয়া দেখে ফাওয়া পড়েতি পার তাকে
0: ইনসাফকে তারা দম মলি উম্মেদ বদল করলে শখসিয়াতুম
1: রেগনুকে হামহিমে কামুগা রাইয়েতুংগে হাল বেল্লোমা নুকমে মডাঙ্গুল বি কোম্বে ফ্লেতো
0: রোমিনা ফারসিংগে বড়তে রাসকান্তা কুডকা কুজেসফি কোন লিডারেতো
1: এই হামিকানে তারিখ ইবাহক তাকিনু
0: এই দুনিয়াকে চাট বদল করলি হাকিকে হাদিসাতকে
1: এ হাদিসাতক এ বাহক তবনি নীল কোরগে সেরিং ফেশিগে আন্দালুসকে পর্বতক হামিয়া পেতুরিফা কুরিপোশি কমমে হোম দুহেকে হেন্দুনু আগগড় তিরিহু
0: রিপিট অঙ্গার দহগে বেন্দুরু একে জহায়রু
1: আদি হোনি দহগে রোসি হাগড় তিরিহু
0: এঙ্গা 741 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ আদি 890 মেগাহার্টজ FM band.
1: Divira chikyadu.

আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়া ইয়াং আঙ্গওয়া ফাওয়ানি আলুকান তাহুকা ইখলাস তেরুমা উম্মতং ইখলাস তেরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাস তেরকামায় কুগা আলুকান কুরমাশে هما اسورت کے سادوان ایت گا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلیک فانو ویدال واشف اکلان کی بیان اہرنگ دین خلاص کو اہرنگ الکن قرانی ہما اکنی ماں اللہ شف ادی زمر سورت کا ماں اللہ وحی کر وافاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইন আল্লাহু গ কিবায় দীন খালাস কুরাবা ইকলাগ কিবায় আলুকান কুরাবা শেফ ইনসানা গে বাহা আমল আদি মুদলুন কুরেবে সাদাকা তাকি আল্লাহ খালিস কামায়কো কুরা কান্তকম গাহেদ মং আঙ্গওয়া আল বাইনা সূরত কে ফাসফন আয়াত গ ওয়াহি কুরাবা ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহুগে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুনা আমরনুয়ে কিয়ামত দওহুং আল্লাহ বদল কুরাং এতে মিহা ইখলাস তের কামায়কো হেও আমল কুরমাং আঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا معني كي تيباميهم كره كومي ميه كنمس الله بدل كرمن امید كرني نما هيو عمل كرمتي دميهن نوش كمف ادي الله نلكن كرمغا اين افس فراتكا شريك نكرا هوش كمف